0: ကျင်လာဖို့ကေယောမန်ထီယောမန်ထဟယောမန်ထီယောမန်တော်ရူဒွန်ကီဇန်ဆလမလီရှရီကူရာဇိကျင်ပြီတတိပဇလမန်စီယဆလမ်အလိကုမ်ရဟမတူလာဟိဘရကာတူဂျီ
1: ဆလမ
2: ်အလိကုမ်ဆလမ်ချူခါလိဂျင
1: ်ဝါလိကုမ်ဆလမ
2: ်အလိကုမ်ဆလမ်ချူခါလိဂျင
1: ်ရှင်လောဒ
2: ါရှင်ငယ်မချာ
0: ชูขบริกิเซรุมเนเรฮัลโหล
1: ฮัลโ
0: หลอ้าบัจจาชูขบริกิ
1: กูบ้าอันดะกุลัมบัก
0: อ้ากุลัมบักนะชูขบริกิ
1: กูบ้า
0: ชูกะ
1: กูบ้าก
0: ุงกะ
1: กูบ้า
0: Tuba. Ha ha ha. Tuba singe.
1: Tuba. Bibiam ta da.
0: Ah, bibi, o da jita buyam ta sab duau ki khada khair inshallah, tik da.
1: Ha.
0: Ha ha ha ha. Chichile, se chale bachya. Garmi da.
1: Ha.
0: نن کریم مراوڑ کنه دانو له کریم مراوڑ چې سودته چې دانو له کریم مراوڑ نګر مانی سره خپل کریم خرڅی ها فیس واش راوړه په 2500 روپے مانی فیس واش ته غره وړه هغه ولا خدي ها نه نه وای وای نو وای هغه ټیک ټاک یو خزر راځي کنه اقه شی تیار پوښ وی دا سکارو کم بیبی ته دی وای وزن هر بلای لاوړه سمنګ تیل لاوړه ها
1: السلام
0: علیکم السلام وعلیکم السلام مہربانی شی